বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী, মমললাটে রুদ্র ভগবান জ্বলে, রাজরাজটিকা দীপ্ত জয়শ্রী।

আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি হংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বল, আমি ভেঙে করি সব চূর্মা, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি গলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমশি, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়াগট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠমকি ঝমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল, আমি চপলা চপলা।

করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীন। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা, হরদম হে হরদম ভরপুর মদ। আমি হংসী, আমি সাধনিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা দশা। আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালি সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রব তুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপ্রিয়া ব্যথা বাড়ি ধীর, আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশ নান গৈরে, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারে গুণিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধি দর্পহারী। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধী, আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দনুশ্বাস হালতাস, আমি হতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকে, আমি অবমানিতের মরম বেদনা বিশ্বজালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিভীর, আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবে চিত্তচুম্বন।

ঝর ঝর ঝর আমি শ্যামলী মা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমার চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণী বৈজয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতরে তাজি বোর্রাক, আর উচ্চস্রবা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে, আমি বসুদাবক্ষে আগ্নেয়াদ্রি ভারবন হি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথর গলরল গোল কোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চড়ি জোর দূরি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারি ভুবনি সহসা সঞ্চরি ভূমিকম্প, ধরি বাসুকীর ভনা চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরী মহাসিন্ধু উদলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বের উচ্চ, মম বাঁশরী তাঁদের পাশরী আমি শ্যামের হাতের বাঁশরী, আমি রুষে উঠে জবে ছুটি মহাকাশ ছাপিয়া, হয় সপ্ত নরক হাবিয়া তোজ নিভে নিভে যায় কাবিয়া, আমি বিদ্রোহ বাহিনী খিল বখিল বেপিয়া।

প্রভু বিপুল ধ্বংসধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালধ্বনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অ

আমি পরশরামির কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশী বাতাসী ধুনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এগে দেব পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদন সুকতা ভানা হেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা।